ফিল্ম এসেই খুদল এরোবদ তাবি পানুগি ওয়াং মাদ ফিল্ম জেনিত কে নাইতুম খোঞ্জল হুইনিং শুভম ইংবি সেরেন জিতেন কুমার নাওরেম সেরাংবা মণিপুরী ফিল্ম এসেই খুদল তামজরি তাবি।

ফেল মিসেই খুদলসিগে রইব ইন তাবিরেসি লুইজিং খোমবিগি নাইতম খোঞ্জেল রাকেশ নওরেম সেরেনবদ নানাও সগোলমাং সেরং বিসে লোকচেরিব ফিল্ম ইহৌ থেবু খুইমু।